কই কামনে তাও কি সাগালে দাঁচু দু তাই হাসমন্দ্রা তর না সাহায় বসন্ত লঙ্কা বনিয়ে

গলালে জুটি ছোর মন গয় বারে রাগার তো কেন লাই ভোটে ভোটে মাইলে তান গরঙ্গার বারে কোসে মোরাই কতে দিন বুদ্ধি কতে দিন আতে ইউ কেন কঠোরাই তেরো বুদ্ধি তো দেখে আদর মারে শুন থালো মেরো গাথা শেখে বলে বয়ারো ধান দিনছু শেখে তেরো মাত্র আদালি শত্রু বয়ে যাতে ঠুলো পরাক্রম গরে উনান সাহেব আইলাই।